আকাশবাণী চুচানপুর তুমলাই ফাশুমু বাচুইলা হিন হৌলিমনা ইংই থে সনু হেচং চাই জিং জিং কালিদান সিং সোম থাদো প্রোগ্রাম তিনলে পথিন বাচুনলা লামনে খিং হৌকি লৈ হৈ সাহৈ নৈ দিও হি লাদদান সিগি খিংতাই মুন্তিনা থাদো প্রোগ্রাম ওয়াইজৌ সি মংফা।

আকাশবাণী চো চাঁদপুর নিতা দাকসাকি হঙ্গিন তো কিতনিন তুমলাম গাম তেলা ওয়েস্টার্ন মিউজিক হুনা এলএল মোয়ানা আপান ফাটনা লাতে ইনেনি দিন